রবকে হাজরতুন দেব্বা নিয়মথাই ফাজল ওয়ান্থ কামশাই আদি হামা কশবরম আল্লাহ মুমিনুঙ্গে ধর্ম গেল্লেনি নুখরবানে কমং উফা কুরা গুতবে।

ব একলাং ফাদলু ওয়ান্তকম গে তেরিং এউরেন্ন দিব্য থকেচ্ছা মেদু দহিবিতবা মিহু একং এই এউরেন্নং হুরি হেওকমে খমগা হিনু কুরা হুশকমে আদিকিত এই এউরেন্নং হুরি নুবা খমকে এউরেন দহিবিতবি থকেতি কিয়ামে দুহু এউরেন গে খারুগা কস্তলু আলুবা হুতে উডু থকাই বিম গে মিলকু ওয়েরিকম ওয়ানি আল্লাহ হশে আদি আল্লাহি ইয়াবা মিহুং কুরা কান্তম মুলা দেনমডগিনবা রসকলাঙ্গে।

ফজলি বুনু মিহুঙ্গে খিবৈ আল্লাহ আহদু কাশাওয়ার হিপে বি হিন্দু হান্দ মাকুরাশ এ আহদ কি তিয়াবা মিহুম মিস্তকুন এ ফৈ বয়াং কু দিন মশাই এ ফৈ বংহনা নুকুরম হিপে বি আহদে দিং এওরেঙ্গে ফুরগহ এ আহদু ইল্লালু আদি এওরিং এফত কুড আগেং হিফুয়ে ফাহে এওরিং এ গন্ন থাকে তিগে নুবা খামায়।

আংহেনুন্নাং একবলুঙ্গে রং ত্যবামি হুং হিতুন রুহমুন দে দিনুমেগ্গে গোতুগা দেশে এগে তেরেং ইচ্ছে একম্বলুং হিতুন রুহমুন ত্যবামি হুন্নাং আম্বরা দীফিনম হালালু রঙ্গলু ইচ্ছগ্গে গোতুগা ত্যবামি হুং এগে বেনুং কুরাশে।

কুকুলা মুদালেগে দেবা কুল এব্যা থেবা আমি হন্নাসে এই একাম্বালুন্নাত দাঁড়িয়ে কু নোয়া নামাই ফাহে একাম্বালুন্নাত দাঁড়িয়ে কুয়া নামা একাম্বালুন দু কুলা মুদালেগে হাতার বা কুল এব্যা থেবা আমি হন্নাসে এই একাম্বালুন কুরা ওয়াসাইয়াতে ওয়া নামা এ ওয়াসাইয়াতে তামফিজ কুরমা ফাহ নুয়াতা দারান্য ওয়া নামা এ দারান্য আদা কুরমা ফাহ গে আদি থেবা আমি হন্নাত দাঁড়িয়ে কু নোয়া নামা তিয়াবা মি হুন দু কুল মুদালেগ হাতর বা কুল এব্যা একাম্বালুন্নাসে ফাহে তিয়াবা মি হুন দারিয়ে কুয়ানামা তিয়াবা মি হুন দু কুল মুদালেগ আব্বা কুল এব্যা একাম্বালুন্নাসে এই তিয়াবা মি হুন কুরা ওয়াসাইয়াতে ওয়ানামা এ ওয়াসাইয়াতে তামফিজ কুরমা ফাহু নুয়াতা দারান্য ওয়ানামা এ দারান্য আদা কুরমা ফাহু গে খালালাত গে গথুম এ বাহি আসলে ফারুয়ান নেতি ফির হেনকু নুয়ত আং হেন কিবম বারত কুরবে নম আদি এ নায়ং আহকু নুয়ত উখতকু হুরি নম ফহে এইং কুম মিহক হাবা কুল ইব্বে ফহে আহুনাই উখতুং এভরে গিন নম এউরেম বনি তিমবা কুল ইব্বাগা হাম হাময় বায়র বেগিনে এই বারত বেরিন গিল্লু নুদে গুতগা কুরা ওয়াসাইয়াতে ওয়া নম এ ওয়াসাইয়াতে তামফিজ কুরমা ফহু নুয়ত দরঞ্জ ওয়া নম এ দরঞ্জ আদা কুরমা ফাহু গে আল্লাহ গে হাজরতুং অঙ্গবা ফাওয়া ইংগে মেগে গুত গে আল্লাহ মোলা দিনোড় গেমবা হালিম ওয়ন্ত রসকলা গে

আদি আল্লাহশাই একলাঙ্গ রসুলায়ং উরেদে একলাঙ্গ খান্ড আড়ুয়া ফাওয়া ইন্ত ফাহনালা দা মিহক নরক বদ্দওয়ানতে এতাঙ্গা এমিহক দেমি হুন্ননিবি গতুগে আদি এমিহকং ইহানা তেরখন দেনিবি আজাব হট্টে।

বালেবং আল্লাহকে হাজরতুং ঐক্যং কাশারি নেঙ্গি তিবুমা একু নুবা একান্তক দেং একান্তক কুরমা গাথুগা এবাহি একান্তক কুরমা ফহু লশ্নক তাওবাবে উড়ে মিহু নশে ফাহে আল্লাহ এওরেঙ্গে মচ্চত তাওবা লব্বতে আদি মোড় দেন ওড়গেমা হাকিম ওয়ন্ত কালৌ কমগা আল্লাহ ওড়গেমবে।

আদি নুবাখান্ত কোক্কো তিব্বা এম মিহগে গাতম মরওয়াইস হালুর উজ্জনমা এ হিন্দু তিমন মিহার তাওবা বিজ্জাই মে বুনা মিহুনাই কাফিরুম খমগা তিবে মরওয়া মিহুনক তাওবা লিভ মন্নতে এ উরেন্ন টাকা ভেন্দিন আযাব তিমন রসকলাঙ্গে তৈয়ার করবি মে।

প্রোগ্রাম রেকর্ড করুমগে হিতরে দিনী ফাতমাত ওয়াহিদা আদিন আফসা আব্দুর রশিদ প্রোগ্রাম উফদ্দা হেন্তরে না হামে বিগিনিস্তিনি আলগন্ডিসমি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এ নামাজ আদা করা আলতকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরিত কুরআনকে এতত তনেগ তাআরিফকে বাস ওয়াহী করা ওয়া ফাওয়া আলকামে এ নামাজ কি ইলাহ সুবহানাহু ওয়া তাআলা এমমে লোবিয়তে ওডিগন্নাওয়া আলতকুন কি বাগা লাগবাওয়া ফাওয়া জিনেতরি আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করাওয়া في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة الله سبحانه وتعالى يقولتك ترين يقولتك نوات إله سبحانه وتعالى يقولتك إله سبحانه وتعالى ذكر كرما هندنا حبير أباميهم وغوت هيدا كرا ميستكم نوتا نماد وغوتوغا نمادا حاضر واميهم أباميهم نكي اي جلغن ندان فوريهم ويفاري كرمون دابيك أباميهم صفة الله سبحانه وتعالى كرومون اي وحي كروفاني أباميهم نكي ويفاري سببون نوتا دنياوي مسكتوغ سببون الله سبحانه وتعالى ذكر كرما ادي نماد قائم كرمون دور قرآن بيكم غنوه اهنكمون আলগুন মেং কমে মিহ কোয়েস দিরুলুম গে হায়াত টাকা কুরা মসাক্কাত কি ই কমে মসাক্কাত কামুগাভিয়াস আলগুন মেং কুরা ইয়াফারি কামুগাভিয়াস আলগুন মেং হিঙ্গা অফিস তক কামুগাভিয়াস আলগুন মেং কুরা ইনুম মসাক্কে কামুগাভিয়াস ইন কমে মসাক্কাত কি ইয়েস আলগুন মেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমুন মানা কুরা নুয়াত নামাত কায়েম কুরমুন দূর কুরা কামে কামুগা নুহদ্দাওয়া মসাক্কে টাকা আদি আলগুন মেং হিঙ্গামুন্দা ইয়াফারিতা নামাদটাক আল্লাহকে জিকুর কুরমটাক মডুজসালা এ মতিবরি আলকম আলগনমে হাজিরওয়াং এবজে হেঙ্গম লোবেতে আহুনা আখতুননে আলগনমে কুমমে ওগুতেগা মি নামাদ গোয়ালেবে হিন্দুগা মি নামাদুগে মতিং আলগনমে নান হাদান কদদেবে হিন্দুগা এ নামাদান আবশ্যক নামা হিঙ্গবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রাত গফান কিবাইং রিওয়া বেগমবে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কেলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত ফুল গওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জম দান দে তেবামি হুম স্বর্গ নদবে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোব ওয়জ্জম দান দে তেবামি হুম ঈমান বিকম গ নুয়া হুটে তেবামি হুম একমে কফিনমা তেবামি হুম এব্বায়ক অনিব্বায়ক লোব ওয়তিকং উফদিদান কামে তিমং কেলে ফানু বিদালু দেবং হিজে তেবামি হুম এব্বায়ক অনিব্বায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু আনে মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরমকি আদে কমগা হাদাশ
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজ ওয়া খায়রাল মখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা ওয়া তাওয়াক্কালনা হদ্দওয়া বড় করে বিরাস কালাগো এম হেয়কম বড় ওয়ানুমা এম হেয়কম বড় নিকুতুম এদি ইবরাস কালাঙ্গে হযরতুকা মি আলা দন্নবমে আল্লাহুগে ইসমু ফুলুগে বরকাতুম আলামিন ওয়াদি জাইম আদি আল্লাহুগে ইসমু ফুলুগে বরকাতুম আলামিন নুকুম জাইম আলামিনগে বেরি রাস কালাগো ইবরাস কালাঙ্গে আলামিন ওয়াকিল কফি
2: মি আরকডি মেন্দুরু বারকডি তেরেসমেট মি দীনু কেয়াটু কিরিত কুরআনগে দিবি তরজমা
3: কিরিত কুরআনগে দিবি তরজমা মি আদু গেনস্তেনি সূরাত আল ইমরান সাতেগা ফাসতুলস নুওয়ান আয়াতুম ফাশায়গিন সূরাতুন নিসা ফাশায়গিন ই সূরাতুগে 21 ওয়ান আয়াতুগে নিয়ালা তরজমা বিদালু দিবাফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ

এওরেন তিবে হসি আল্লাহ একলাঙ্গে ফাগুল ওয়ান্তকামুং এওরেন না দেবী কান্তকা মেদ উফা কুরা হালু বে আদি এওরেঙ্গে ফাহাতুং আইস আদি বাদ্দালু নকত্তিবি মিহুন না মেদ এওরেঙ্গে মচ্চ বিরেন কমশাই আদি এওরেন নি হিতাম কুরানে বয়কম গান ওয়া কমা মেদ এওরেন উফা কুরা হালু বে

হাম কাশাবারং এই হাম শায়তনায় এখলে এখলে এখুয়েরিন দেখে তিয়ে ব্যামি হুম বিরু গান্না বানিয়ে ফাহে তিয়ে ব্যামি হুম এ ওরেন দেখে বিরুনু গান্না আসে আদি তিয়ে ব্যামি হুম মুমিনুম খামগা ওয়ানামা তিমান রাস কালাঙ্গে তিয়ে ব্যামি হুম বিরুয়েত আসে

রাঙ্গালো মিহং গে থেরেং নুব্যা মিহং ওয়াকি খুরব্যা ফুমদ্দান দিং আল্লাহ তিয়ব্যা মিহং তিবি গতুগে মচ্চা এবাহি মুমিনুন্নাই মুনাফিকুং একুয়ে উলুমুগে মচ্চা মুমিনুন দুলে নুখরব্বানেতে আদি গায়বুগে কান্তং আল্লাহ তিয়ব্যা মিহুন না ফালে নুখরব্বানেতে এহেনে কমকু আল্লাহ একলাঙ্গে রসুলুঙ্গে থেরেং একলাঙ্গে ইরাদ কুরব্বা বয়কো খিয়ার কুরব্বতে ফাহে তিয়ব্যা মিহুং আল্লাহ হাসায় একলাঙ্গে রসুলুন্নং ইমাম বাসে আদি তিয়ব্যা মিহুং ইমাম তাকওয়া বিরওয়ানমা ফাহে তিয়ব্যা মিহুন্ন বড়ুয়েগেম বা ধর্ম হুটে।

ফজলি বুনু মি হুঙ্গে কিবাই আল্লাহ আহদু কাশাওয়ারো হিপেবি হিন্দু হান্দমা কুরাশ এ আহদা কি তিয়াবা মি হুম মিস্তা কুন্না এ ফৈ বয়াং কু দিন মশাই এ ফৈ বংহনা নুকুরমা হিপেবি আহদে দিং এওরেঙ্গে ফুরগহ এ আহদু ইল্লালু আদি এওরেং এফতা কুডা আগেং হিফুয়ে ফাহে এওরেং এ গন্না থাকে তিগে নুবা খামায়।

থাকায় অসবে ওইগিন আল্লাহ হান্দমাক উডু থাকায় বিং হেদুম আমিদু শিকুরুকং উড়ে মিহুনে এওরিন ধন্যবানতে আলমেঙ্গে বেরি রসকলাক ইবরসকলাঙ্গে মিতকেতি হদ্দবা ফাওয়ানি বাতলু গুতেগে নুনে ইবরসকলাঙ্গে হুস্তাহির ওয়ন্তকমায়

0: টিমন্ন একদিন তসরফু দিজ্জনম একদিনগে মুদাতত্যবামি হুন্দেশে আদি এগে তেরে মোড় থকেচ্ছ দের থকে বদল কন্ন হদাশ আদি একদিনগে মুদাত ত্যবামি হুঙ্গে মুদলায় কুবেনু কোখ্যা নূড়েশে হম কশবরং বোডুয়েগিম ওয়া ফাফাই খমগা এখন্তব্যে
1: وَإِنْ خِفْ

আংহেনুন নাং একবালুঙ্গে রং ত্যাবামি হুং হিতুন রুহমুন দে দিনুমেগ্গে গতুগা দেশে এগে তেরেং ইচ্ছে একম্বালুং হিতুন রুহমুন ত্যাবামি হুন নাং আমরা দীফিনম হালালু রঙ্গালু ইচ্ছগ্গে গতুগা ত্যাবামি হুং এগে বেনুং কুরাশে।

আদি আল্লাহ হশাই একলাঙ্গ রসুলায়ং উরেদে একলাঙ্গ খান্ড আড়ুয়া ফাওয়া ইন্ত ফাহনালা দা মিহক নরক বদ্দওয়ানেতে এতাঙ্গা এমিহকু দেমি হুন্ননিবি গতুগে আদি এমিহকং ইহানা তেরকন দেনিবি আজাব হুট্টে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজকি আলগুনমেন এ নামাজ ফরওয়াতেরিবে ওগুতুম ওগুতং আদা করমুন দাকমা ওয়ানামা আলগুনমেন কিবাং হিগা কুদি কুদি ফাফাতা ফুহেবিগিন দিউমুগে ওয়াসিলাতে গতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভওয়াফাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করওয়াফাবে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশাল কাবায়ের ফরল ফাস নামাদু ইন নামাদু আনি নামাদ ইন হুকুরুন আনি হুকুরা আদি রমাদান মাস ইন আহরগা রমাদান মাহুন আনি আহরগা রমাদান মাহ এই এদেমেদুগা কুরেবিগিন্দা কুদি কুদি ফাফা ফুহেবিগিন্দানে সাওবে কামুগা ভে বড় ফাফেকং এনা আরাগিন ফা নুয়ানামে এ বড় তিফাফতকং আরাগিন ফাওয়া মিহুন এফা দফাফতক তাওবাওয়ানচে এন নামাস মুমিন আলা রিয়া দুয়ালু ফাস ওগুতুগে নামাদ আদা করমুন দাকম আফানামা এনায়ং ইহুমালুবি ফরওয়া কুড় করমগে সাওবুন আরাগনেবে কুদি কুদি ফাফতং এনা কিবান ফুহেবিগিন দানে হেউ আমালি গুতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাদ লাভওয়াফ মিওয়ানি এহেন বাই রিওয়ায়াত তো গন্ন গুতুম কুম্মে নামাদ কি এং ইন নামাদ আনিন নামাদ দেমেদুগা আরগুন মে কিবান হিগা ফাফতা ফুসসাওয়ানে কামি গুতুগা নামাদ লাভওয়াফ এহেন কামুন ফাসু গুতুগে নামাদ হামেন আদা করমুন দামি হকি এই এনা কুফাফতকুন দুরহেলিওগিন হুরমুগে তাওফিকু লিবিগিন দিওমুগে ইতোরা ফাহারুগা বেস এনা কিবান হিগা কুদি কুদি ফাফতা বেস ফুহেবিগিন দানে আমালি গুতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরগুন মেননা ফাহিকো দেবো আফাওয়া আমালি এহেন কামুন আরগুন মেন আবাদু মে রক্ষাতিরিকমুগ তিউমট্টাকা কুম্মে ওগুতেগ্গাওস আগুনমেঙ্গে হায়াতুগে বাত্তি নুয়াত হুড়ুকোর নিবিগে হিঙ্গায়দানে কামট্টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরযু ফাসনামাদু ওগুতুম ওগুতান আদা করম গিন্দামা হিঙ্গাওয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: وصحبه وسلم والحمد لله رب العالمين.
1: سورة ياسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহুগে ইসমু ফুলুং ফাশা গর্ণামে ইয়াসিন ইয়াসিন মি আকুরতকুগে মুরাদু দেনেবডিগেম ওয়ানি আল্লাহে ওয়াল কুরআনিল হাকীম হিকমতের কুরআন গান্দেবা ওয়াহি কুরাবামে إنك لمن المرسلين هما كشورون كاليغفانو وني رسولونج تيرينكن كشوره

قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا মানে মিহুন্ন লুই ফসেহ কো দেশে মিহুন্ন দতি উন্দগু নুকুরাশে আদি মিহুন্ন উফাভেরি খবর দেশে মিহুন ফুহিওয়া গই নাহদাশ গড়ি কে কন্ডাক্ট করি সিনেট

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবম আরগমেন্না ও খরাবি হায়াং হাসিল করমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল করমা বেস হিভর লিবিগেন্দা কামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবনি ইস্তাঈনু বিসসবরি والصلاه ওয়ইন্নাহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাদা কেতরিকা মুন্তিবামিহু ওয়াগং এদেশ এই খুশু এতরিবে খুদু এতরিবা আরতকুনাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা ওয়েগেনদানতে এহি কামু ইলমবরিন বিদালওয়ানি নামাদুগে সবং দুনিয়াবি হায়াতু গালগুল মেননা কুরিমতিবা বড়তি কঙ্কম বেস ওয়াগি লিবিগেনদা কাম কেতরিকামা একুগা ইফাদা কঙ্কমা কুরিমতলা নামাদু কায়েম কুরমুগে সবং কমমে কামে বেস আরগুল মেননা লুই কামেক কামুগা ওয়েগেনদানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতত টাকা আরগুল মেন কেতরিবে নামাদুগে সবং আরগুন মেননা উখরাবি হায়াই কামিয়াব ওয়েগেনদা ফাদান এহেম ওয়েগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগ ফানু হায়াত পুড়গা একলেগ ফানা দাতি ফুড়ুয়া নুয়াতা কামবড়ুয়া কমমে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলেগ ফানু অবশ্য ওয়াডাগান নওয়ানি নামাদু কায়েম করেফুমা এই সুন্নে নামাদে কামুগাবিয়েস উযু ফুরিহম কোরাবাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাদ কোরাবাবা একলেগ ফানুগে হাজে ফুলুগে ওয়াহাকান দন্নাবা ইলাগু হাদাতুম মাদদ হোদ্দাবা মি গোতুগে মতিগ আরগুনমে নামাদা কেতরিকামু ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমুগ হায়াতুগা দিমাওয়া কুমমে কামে কামুগাবিয়েস আদি ওখরবি হায়াতুগা আরগুনমে হাসিল কোরং এদে সুওরগে ওয়াসিলু মটকা আরগুনমে মাগু ফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته